কম্পন বিচর কবে মা বিচর কবে মাম ছং ছং বগনে খরে কলম অব তো ছোরা কুদনে বলাম দিন ভরি খেল দো মলাই নেই ভুল সাত পরে পছি আমার লাইফ।

0: বিচার কবে লইমা, বিচার কবে লইমা। সাকে
1: তিন তারা তিন তীর, তিন তারা তিন তীর, ছড়কে টিকা না হে রাম তীর নরমায়ালু। তিন তারা তিন তীর, তিন তারা তিন তীর, ছড়কে টিকা না হে রাম তীর নরমায়ালু। তিন তারা তিন তীর, তিন তারা তিন তীর, ছড়কে টিকা না হে রাম তীর নরমায়ালু। সারা সারা